ha ve yo vi ni la hu ya ti ga le le cha ta yu yo ya vi yo kho lo la se ja le yo rai ka oboda ja yo kho lo ha yu la vi yo che de ku no hu ga ka che vi yo kho che le nya hu kho ya lo ya kho to ku o ti ja wa ji mai sthani vidyu kra jai siang hai prathet thai jang wa chiang mai em ti hi o ha se ti ka ki ro her stay lai pho nya hu la hu kho rai ka oboda ja to kai che vi yo le nga la hu kho ပေါ့ချေဆယ်မနခဘူမေဗီယိုအင်းညီလေးလေးတိချွတိနာလီတာလဲဆာဟုမရကတိချွနာလီထခခိုင်และอุ้มเผื่อวิโอยาฮินาริคอยตาและก็นาริทักขะไกเตฮาลิลิงาฮือละหูข้อรายกาอบุดะจาต่อไปเชวิโยงาฮือละหูยาติกาลิลิกาออกคือเผื่อตาและออเลมือทักขะไกเตแกละหูข้อพอนาเลอในฮือละหูชอจิเกลติแกโอกาปิดะไปเชวิโย